আদি ফিরআউনুগে আহুলবেরিংগে কিবাই তিমন রসকলাগে তেবা মিহুন সালামে কুরবি হিন্দু হন্দমা কুরাশে এউরে তেবা মিহুন গদ ফদ বেগিমা আজাবগে রহ দখমুং গিন্দতে এউরেন তেবা মিহুঙ্গে ফিরহিন দরিং খতলা আদি তেবা মিহুঙ্গে আংহিন দরিন নুমরা ব্যাতিবতে এখন্ত তগ্গা তেবা মিহুঙ্গে বেরি রসকলাগে হদরতুং আইসফাওয়া বড় ইমতিহান বেহ।

এই খুঙ্কাহালা গেরিয়ক আলুগণ মেন্ন বয়াঙ্কো দেবুম খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে হাজরত দন্নওয়া দেবাশে এ খালেগ ফান বিদালুই হাম কশ্বরুম একলাঙ্গে ওয়াহাই খুরব্বা অঙ্গবতে হাম কশ্বরুম এই দুয়াসে মুস্কুলুয়ে ফাওয়া গেরি নুনে ল গেরিয়ে বেস নুনে এ দেমে দুগে গেরিয়েকে ফাহে তে ব্যামি হুন্না আমরু খুরব্বা খান্ত তে ব্যামি হুম খুরাশে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরতি কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসাল
2: মি দিবে রাজ্যে গড়ু দিবে রাজ্যে গড়ু বারগডি সাদা মিনিট কমিগে নেস্তেনি মেদগে মেন্দুর নামাজ ওয়গুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

এই খুঙ্কা হেলা গেরিয়ে কম আড়ুগণ মেন্ন বয়াং খুদ্দেবুমা খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে হাদ্রত দন্নবাদ বাসে এ কলেগ ফানু বিদাড়ুই হামকশ্বরুম এ কলাঙ্গ ওয়াহাই খুরব্বা অঙ্গবতে হামকশ্বরুম এই দুয়াসে মুস্কুলে ফাওয়া গেরিয়ে নুনে ল গেরিয়ে বেস নুনে এ দেমে দুগে গেরিয়েকে ফাহে তে ব্যা মিহুন্না আমরু খুরব্বা খান্ত তে ব্যা মিহুন খুরাশে।

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস কমা আল্লাহ সুবহান ও তাআলা নবিয়ায় অঙ্গওয়া ফাওয়ানি আলকান তহগা ইখলাস তেরুমা উম্মতং ইখলাস তেরকান দস্কত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নী উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তেরকামায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত কে সাদওয়ান আয়াত কা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিফ একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইন আল্লাহ হাশিব আদি সুমার সূরত কা মাইন আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গ কিবায় দিন খালাস করা ওয়া একলাঙ্গে কিবায় আলকান করা ওয়াশিফ ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামে হুন আমরনুয়ে কিয়ামত দওহুন আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামিহুং করে কমে মিহকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে আমল কুরমতি দেমিহুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমেভ

এ আল্লাহুগ রাসূলায় যা ইজ্জত কি কোবাত হয় হাদিস কুরবিয়ে রিয়াকা দুয়ালকে মেহমান দারি গা বনি তিনদুহে এয়বরে ইতুরওয়া বায়কি সদাকাতকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ রিওয়া কুরবি রিওয়ায়াত গাবে মেহমান দারিয়কি তিনদুহে এগতেরেন যা ইজ্জত কি রিয়াকা দুয়ালে ইমাম খত্তাবি রাহিমাহুল্লাহ বিদাড় ওয়ফাবে জায়েজত কি রিয়াকা দুয়ালে ও বসফুলুগে মুরাদা বেহে গতুম ইমাম মালিক রাহিমাহুল্লাহ সওয়াল কুরেবুমুং জবাব গা বিদাড় ওয়ে হেউকুং হিতুমায় খাস গতে বেহেট্টুমায় বোডং আড়ালুমক রিয়াকা দুয়ালে মুলি মেহমান দারিগে মুদ্দত কি তিনদুহে ইমাম খত্তাবি রহমাহুল্লাহ বিদাড়ুয়ে ফুরতম দুহুগা খাস গায়কমে মেহমানুন্না দেতেরে বেহেট্টুমে দেবণ আদি তিম্বণ দুহুগা এমিহেগ্গে আতুগা হুরি এচ্চকুং কান্দি হেদুমে আদবেগিং কায়ুলে এচ্চকব্বুরে ইতুরু নুকুরুমে তিন্দুহব্বুরে ইতুরু ওয়েজ্জে নম এই সদকাতিকে ইবনুল কাইয়িম রহমাহুল্লাহ বিদাড়ুয়েফাবে এমিহেগ্গে গাতম মেহমানকু আতুবেজ্জে নম মেহমানট্টকা বা হাক্কুত কেব্বেয়ে একম বণী তিন দরজা কষে ওয়াজিব মিম্বরকায় মুস্তাহাব মিম্বরকায় সদগাতুগে গতুগা দেবে মিম্বরকে ওয়াজিব মিম্বরকি

0: মুন্না কবা কি হে নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা খালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিং কমেন নে আফন তি কং কোলান না
1: তি কো দুং হাউ দা হাই রাঙ্গালা এ তি হে মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে

আদমুগে দারিনাকি আল্লাহ হেদ্দবি থাকেতিগে তেরেং গিনা থাকেতিগে মচ্চা ম্যাক করে গেম্বা বাইকান্দানে এ ইলাহ শুকুর বেরিবে উলেশে একলাগে গিনাগুণ গেম্বা নিয়মেতং হাঁদা কুরাশে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরাউগে হাইদ্দি হেবন আয়াতুগা ওয়াহী কুরাবা ফাওয়া বাসফুলুগে মানা গাবে হামা কাশওয়ারুন তিমন্নাস কালাগে আদমুগে দারিন ম্যাক করিবিমে আদি এউরেং এগ্গামা কানুগা উফুল দেবিমে আদি এউরেন নং রঙ্গলু তাকেতিং রিজকু দেবিমে আদি তিমন্নাস কালাগে হেদ্দেবি তাকেতিগে তেরেং গিনা তাকেতিগে মচ্চং এউরেং মাতিবেরি দরজাকা ম্যাক করিবিমে আদি সূরাত লুকমানুগে বিহওয়ান আয়াতুগা একলাঙ্গ ওয়াহী কুরাবাফওয়া বাসফুলুগে মানাগাবে হামাকাশবরুং উড়তাকা বিমুগাওয়া হা তাকেচ্চে আল্লাহ তিয়াবামি হুনটাকা খিদমত তের কুরবিকাং তিয়াবামি হুনন নেঙ্গে হেয়ে আদি একলাঙ্গ নিয়মতা ফাড়ুগেমবা গতুগাইয়া ফরুগেমবা গতুগা তিয়াবামি হুঙ্গে মচ্চা ফুরিহম কদেভি আদি এবসে ইলমকা আনুলা নওয়াতা তেদুমগকা আনুলা নোতা আলিকান দেনিবি ফতকা আনুলা আল্লাহ হামিদু জাদাল কুরা বায়কু মিসতকুঙ্গে তেরেং বেই দেননেবি আয়াতকা এনুং আয়াতকুগা আল্লাহ বায়ান কো দেবাফা নিয়মতা গিনো গুনাইগেম বে সূরাত ইব্রাহিমগে 30 দেবনো আয়াতম ফেশিগে 30 হাতারনো আয়াতুগা একলাঙ্গ ওয়াহী কুরা বাফাওয়া বাসলুগে মানা গাবে আল্লাহি উড়তকা বিং হেদে বিরাস কালাঙ্গে আদি একলাঙ্গে উডুং ফেম বেসেবিয়ে ফাহে এফেনুগে সাবুন তিয়াবামি হুন্নং রিজকে কামুগা মেওয়াতা নেরুবিয়ে আদি একলাঙ্গে ইজন ফুলায়কু এতাকেতি কানুগা দাতুরু কুরুম তিয়াবামি হুন্নটাকা না ফাহারু খিদমত তের কুরেবিয়ে আদি একলাঙ্গে তিয়াবামি হুন্নটাকা কোরুতা খিদমত তের কুরেবিয়ে আদি একলাঙ্গে তিয়াবামি হুন্নটাকা ইরাই হাঁদু খিদমত তের কুরেবিয়ে কেন্ডি নেলি হিঙ্গা গতুগে আদি একলাঙ্গে তিয়াবামি হুন্নটাকা রেদুয়া খিদমত তের কুরেবিয়ে আদি একলাঙ্গে হযরত তিয়াবামি হুন দেননেবি কমমে এচ্চে একলাঙ্গে তিয়াবামি হুন্ন দেবিয়ে আল্লাহুগে নিয়মত তিয়াবামি হুন গুণানামা তিয়াবামি হুন্নকা এ নিয়মতং আদদে নুকুরেবে হুটে হামকাশওয়ারুং ইনসানাই আনিয়াবেরি বম্বড়ু শুকুর কুরুন্নে মিহেকে গুণা আদদ নুকুরেবে হাগিন নিয়মতং আদমুগে দারিনং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবা ফাওয়াইরু দেমাগং একলাঙ্গে মাগু দেখকেবি এই হেয়কামুগে মাগা নুবাকামুগে মাগু হেয়কামুগে মাগু খিয়ার কুরা বেয়ক দেবে হুশি মাতিবেরি নিয়মত তালি বেনিবি সুরগি আসে নুবামাগু ইখতিয়ার কুরা বেয়ক দেবে হুশি ভেন্দেনিবি আযাব লিবেনিবি তানেকামুগাবা নরক আসে আলামেঙ্গে বেররাস কালাকো আলমেন্না সোরুগে দিয়মুগে মাগু ইখতিয়ার কুরমুগে তৌফিকু দেবান দেবি